শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 3 জুন বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করেছেন যে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চাংমি এগিয়ে আসার ফলে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিয়োশু, শিকোকু, কিনকি এবং তোকাই অঞ্চলে ভারী বৃষ্টির মেঘের বলয় সৃষ্টি হতে পারে। কর্মকর্তারা ভূমিধস এবং নদী তীরবর্তী ও নিচু এলাকাসমূহ প্লাবিত হওয়ার আশঙ্কায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার কিয়োশু এবং শিকোকু অঞ্চলের উপর দিয়ে সৃষ্টি হওয়া মেঘমালা বিচ্ছিন্নভাবে বয়ে চলেছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চাংমি শিকোকু এবং হোনশুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকার কাছাকাছি বুধবার নাগাদ আসবে বলে ধারণা করা হচ্ছে। লেবাননের ক্রমবর্ধমান লড়াই যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনাকে ঝুঁকির মুখে ফেলেছে। ইরানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে এই পরিস্থিতির কারণে তেহরানের আলোচকরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার আগে তারা লেবাননে যুদ্ধবিরতির দাবি অব্যাহত রেখেছেন। ইরানের তাসনিম বার্তা সংস্থা সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এতে বলা হয়েছে ইরানি কর্মকর্তারা তাদের ভাষায় লেবানন ও গাজায় ইসরায়েলের আগ্রাসী ও নৃশংস অভিযান অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে। ইরানি কর্মকর্তারা লেবাননের দখলকৃত এলাকা থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এতে আরও বলা হয়েছে যে দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। এদিকে ইসরায়েল এবং হিজবুল্লাহ পরস্পরের প্রতি হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার জন্য ইরান সমর্থিত শিয়া মুসলিম এই গোষ্ঠীকে দায়ী করে আসছেন। তিনি সোমবার বৈরুতের কাছে নতুন করে হামলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা দক্ষিণ লেবাননের স্থলভাগে আমাদের অভিযান কার্যক্রম আরও জোরদার করছি এবং হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলো নির্মূল করছি। হিজবুল্লাহ এখন পলাতক, আমরা নিরাপত্তা পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধবিরতির একটি স্পষ্ট এবং নির্লজ্জ লঙ্ঘন। চলমান তেল সংকটের কারণে জাপানের কিছু জনপ্রিয় খাবারকে সাময়িকভাবে নতুন রূপ দিতে হচ্ছে। অতি পরিচিত আলুর চিপস এবং ক্র্যাকার এখন সাদা কালো মোড়কে পাওয়া যাচ্ছে। জাপানের অন্যতম প্রধান খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যালবি জানিয়েছে, কালিতে ব্যবহৃত একটি পেট্রোলিয়াম পণ্যের ঘাটতির কারণে তারা 14টি পণ্যে এই পরিবর্তন এনেছে। চিংড়ির স্বাদের জনপ্রিয় স্ন্যাক কাপ্পা এবিসেন সোমবার টোকিওর একটি সুপারমার্কেটে সাদা কালো প্যাকেজিং রূপে আত্মপ্রকাশ

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়েচি সানায়ে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সোমবার টেলিফোনে কথা বলেছেন। এই ফোনালাপে তাকায়েচি তেহরানকে ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তাকায়েচি বলেন যে তিনি আবারও জাপানের এই অবস্থানের সাথে একমত যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি জোরালোভাবে আহ্বান জানিয়েছেন জাপান ও এশীয় দেশগুলো সহ সকল দেশের জাহাজ যেন যত দ্রুত সম্ভব অবাধে ও নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারে। ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে যে পেজিশকিয়ান তাকায়েচিকে বলেছেন, জাপানি জাহাজগুলো যেন হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে তারা প্রচেষ্টা চালাবেন। তিনি আরও বলেন যে ইরান সমুদ্রপথে চলাচল স্বাভাবিক করতে এবং কৌশলগত এই পথের স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে পদক্ষেপ নেবে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে বেইজিংয়ে থাকা তাদের একজন সংবাদদাতাকে চীন সরকার দেশ থেকে বহিষ্কার করেছে। 29 মে প্রকাশিত এক প্রতিবেদনে টাইমস জানায়, চীনা কর্মকর্তারা এই সিদ্ধান্তটিকে গত ডিসেম্বর মাসে নিউ ইয়র্কে পত্রিকাটির আয়োজিত এক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করেছেন, যেখানে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। পত্রিকাটি জানাচ্ছে, বহিষ্কৃত সাংবাদিক ওই অনুষ্ঠান আয়োজনের সাথে জড়িত ছিলেন না এবং তাকে চীনে ফিরে গিয়ে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান তারা জানায়। এছাড়াও টাইমস একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে যে এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের রাষ্ট্রপরিচালিত শিনহুয়া নিউজ এজেন্সির এক কর্মীর ভিসা বাতিল করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান টাইমসের সমালোচনা করে অভিযোগ করেন যে পত্রিকাটি তাইওয়ানের কর্তৃপক্ষকে তার ভাষায় বিচ্ছিন্নতাবাদী বক্তব্য প্রচারের সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, সংবাদ পরিবেশন সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘনের দায়ে সরকার ওই সাংবাদিকের বসবাসের অনুমতিপত্র বাতিল করেছে। উত্তর পূর্ব জাপানের ফুকুশিমা শহরের একটি বাণিজ্যিক ও আবাসিক এলাকায় ভালুকের আক্রমণে 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে পুলিশকে ঘটনাগুলো সম্পর্কে জানানো হয়। হামলাগুলো সাসাকিনো এলাকায় ঘটে। কর্তৃপক্ষগুলো জানাচ্ছে, একটি বন্য ভালুক একটি কোম্পানির প্রাঙ্গণে এবং নিকটবর্তী একটি আবাসিক এলাকায় লোকজনকে আক্রমণ করে। স্থানীয় দমকল বিভাগ জানাচ্ছে যে আহত 4 জনেরই জ্ঞান ছিল এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেআর ওউ মেইন লাইনের সাসাকিনো স্টেশনের কাছে এই হামলাগুলো ঘটে। পুলিশ জানাচ্ছে, গত সপ্তাহ থেকেই এই এলাকায় ভালুক দেখা যাচ্ছিল। প্রাণীটি এখনও ধরা না পড়ায় পুলিশ সতর্ক রয়েছে। তারা বাসিন্দাদের হামলাগুলো সংঘটিত হওয়া স্থানসমূহ এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছেন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষার আরেকটি আসরের। এতে আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আসুন আমরা একসঙ্গে জাপানি ভাষা শেখার আনন্দ উপভোগ করি।
0: আজ এই আসরের 14তম পাঠে আমরা শিখব কিভাবে ইচ্ছে বা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করা যায়।
1: আমাদের এ আসরের প্রধান চরিত্র হচ্ছে ভিয়েতনাম থেকে জাপানে আসা বিদেশি শিক্ষার্থী তাম। এর আগে আমরা দেখেছি তাম জাপানে তার এক বন্ধুর কথা উল্লেখ করতে গিয়ে কিছুটা লজ্জা পেয়েছিল, যার সঙ্গে সে দেখা করতে আগ্রহী।
0: সেই বন্ধুর সঙ্গে তামের যে স্মৃতি রয়েছে সেটি নিয়েই আজকে সংলাপ। জাপানে আসার আগে তাম ভিয়েতনামের একটি প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে। একদিন জাপানের একটি সঙ্গীত বিদ্যালয়ের একজন শিক্ষার্থী তাদের স্কুলে বাচ্চাদের জন্য পিয়ানো বাদন পরিবেশন করতে এলো। তার নাম ছিল ইউকি। তার পরিবেশনা শুনে তাম অত্যন্ত মুগ্ধ হয় এবং জাপানিতে লোকটির সাথে কথা বলার আগ্রহ তার মধ্যে তৈরি হয়।
1: এদের মধ্যে কি কথা হয়েছিল, চলুন তা আমরা শুনে নেই 14তম পাঠের কথোপকথনে।
2: こんにちは。 私はタムです。
3: あ、僕ユキです。タムさん、日本語ができるんですね。
2: 少しだけです。ラジオで勉強しました。
3: すごいですね。
2: 日本へ行ってみたいです。
3: ぜひ来てください。僕が案内しますよ。
0: বন্ধুরা, এবারে চলুন সংলাপের প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
1: ইউকির কাছে গিয়ে তাম বলল,
2: কোনিচিওয়া,
0: কেমন আছেন?
2: ওয়াতাশি ওয়া তামু দেসু,
0: আমি তাম।
1: ইউকি উত্তরে বলে,
3: আহ, বোকু ইউকি দেসু।
0: ও, আমি ইউকি।
3: তামসান, নিহোঙ্গো গা দেকিরু দেসু নে।
0: তামসান, আপনি তো দেখছি ভালো জাপানি বলতে পারেন।
1: তাম বলে,
2: স্কোশি দাকে দেসু।
0: ও, তেমন কিছু নয়।
2: রাজিও দে বেনকিও শিমাশিতা।
0: আমি রেডিও শুনে শুনে জাপানি শিখেছি।
1: এটা শুনে ইউকি অবাক হয়ে বলে,
3: সুগোই দেসু নে।
0: বাহ, এ তো দারুণ ব্যাপার।
1: এবার তাম তার একটা লক্ষ্যের কথা জানালো।
2: নিহোন এ ইত্তে মিতাই দেসু,
0: কোনো একদিন আমি জাপানে যেতে চাই।
1: উত্তরে আনন্দের সঙ্গে ইউকি বলে,
3: জেশ কিতে কুদাসাই,
0: অবশ্যই আসবেন।
3: বোকু গা আন্নাই শিমাসিও,
0: আমি আপনাকে বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখাবো।
1: আচ্ছা, তাহলে এই হচ্ছে সেই বন্ধু যার সঙ্গে তাম দেখা করতে চায়। নাম তার ইউকি, একজন সঙ্গীত শিক্ষার্থী যার সঙ্গে ভিয়েতনামে তার দেখা হয়েছিল।
0: আবার কখনো তাদের দেখা হবে কি হবে না তাই ভাবছি। আমাদের আজকের পাঠের মূল বাক্য হচ্ছে

0: এই বাক্যটির গঠনশৈলী মনে রাখলে আপনি আপনার ইচ্ছে বা আকাঙ্ক্ষার কথা জাপানিতে বলতে পারবেন খুব সহজেই। এর অর্থটি এবারে বুঝে নেওয়ার পালা।
1: নিহং
0: মানে হল জাপান, এর পরে আছে
1: এ,
0: এই পার্টিকেল দিয়ে গন্তব্য বোঝায়, ফলে আগের শব্দের সঙ্গে মিলে অর্থ হবে জাপানে, ঠিক বাংলার মতোই, তাই না?
1: ইত্তে মিতাই দেস
0: মানে হল কখনো যেতে চাই বা গিয়ে দেখতে চাই। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট। জাপানিতে আকাঙ্ক্ষা বা কামনা প্রকাশ করতে হলে ক্রিয়াপদের তে রূপের সঙ্গে জুড়ে দিন
1: মিতাই।
2: আচ্ছা, যদি যাওয়া অর্থাৎ ইকো ক্রিয়াপদের তে রূপ হয় ইত্তে, তাহলে আমি কখনো যেতে চাই বা আমি গিয়ে দেখতে চাই কথাটি জাপানিতে হবে ইত্তে মিতাই, তাই না দিদি?
0: ঠিক বলেছেন হিরোকসান। তবে আজকের সংলাপে লক্ষ্য করুন, এই বাক্যের শেষে দেস পার্টিকেল জুড়ে দিয়ে বাক্যটিকে মার্জিত করা হয়েছে।
2: দিদি, আমার একটা প্রশ্ন আছে। আগে আমরা শিখেছিলাম ইকিতাই দেশ মানে হলো আমি যেতে চাই, তাহলে এ দুটি ক্রিয়াপদ তাই দেশ এবং তে মিতাই দেশ, এদের মধ্যে পার্থক্য কি?
0: আসলে আপনি আপনার আয়ত্তের মধ্যে যে কোনো কিছু করতে চাইলে বলতে পারেন
1: তাই দেশ,
0: আর এদিকে আজকের শেখা
1: তে মিতাই দেশ
0: রূপটি দিয়ে বোঝায় সুযোগ পেলে আপনি এমন কোনো কিছুর অভিজ্ঞতা নিতে চান যার কোনো পূর্ব অভিজ্ঞতা আপনার নেই এবং সে কাজটি ঠিক এ মুহূর্তে সম্ভব নাও হতে পারে।
2: তাহলে শ্রোতা বন্ধু, এবার শুনে শুনে বলুন।
1: ইত্তে মিতাই দেস, নিহং এ ইত্তে মিতাই দেস।
2: বুঝতে পেরেছেন তো বন্ধুরা?
0: এবার এই নমুনা সংলাপগুলো মনোযোগ দিয়ে শুনুন, যেখানে কেউ একজন বলছে জাপানে সে কি করতে চায়।
3: নিহন দে নানি গা শিতাই দেসু কা?
4: সো দেসু নে, সুমো ও মিতে মিতাই দেসু।
0: নমুনা সংলাপের অর্থটাও জেনে নেওয়া যাক।
3: নিহন দে নানি গা শিতাই দেসু কা?
2: জাপানে আপনি কি করতে চান?
4: সো দেসু নে,
2: কি যে করতে চাই।
0: আসলে এই সো দেস নে কথাটি বাক্যের শুরুতে ব্যবহার করলে তা বক্তাকে তার জবাব ঠিক করার সময়টুকু
4: দেয়।
2: সুযোগ পেলে আমি সুমো কুস্তি দেখতে চাই।
1: সুমো
0: হচ্ছে সুমো কুস্তি, আর
1: মিতে মিতাই
0: মানে হল কখনো দেখতে চাই। এখানে দেখা অর্থাৎ
1: মিরু
0: ক্রিয়াটির তেরু ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে
1: মিতে,
0: আর এরপরে আছে
1: মিতাই।
2: বন্ধুরা, এবারে আপনাদের পালা। প্রশ্নের পর উত্তরটি শুনে শুনে বলুন।
1: নিহন দে নানি গা শিতাই দেসু কা? সো দেসু নে, সুমো ও মিতে মিতাই দেসু।
0: আজকের বোনাস বাক্য হিসেবে আমরা বেছে নিয়েছি তামের একটি বিনয় সূচক জবাবকে। তার জাপানি বলতে পারার দক্ষতায় মুগ্ধ হয়ে ইউকি যখন বলল আপনি তো দেখছি ভালো জাপানি বলতে পারেন, তখন বিনয়ের সঙ্গে তাম ওই উত্তর দিয়েছিল কথাটির অর্থ হল ও তেমন কিছু নয়, একেবারেই সামান্য। তবে এটি শুধু বিনয় প্রকাশে সাহায্য করে না, বরং এর ফলে অপর বক্তা আপনার সঙ্গে অপেক্ষাকৃত সহজ ও সরল ভাষায় জাপানি বলতে উদ্বুদ্ধ হন, যা আপনার জন্য সুবিধাজনক হয়ে ওঠে।
2: বন্ধুরা, এবারে আপনাদের পালা। শুনে শুনে বলুন।
0: এ পর্যায়ে আরও একবার আমরা শুনে নেব আজকের কথোপকথন।
5: こんにちは。私はタムです。あ、僕ユウキです。タムさん、日本語ができるんですね。少しだけです。ラジオで勉強しました。ええ、すごいですね。日本へ行ってみたいです。ぜひ来てください。僕が案内しますよ。
6: হারুসানের চিয়ে বুকুরো।
2: এবারে হারুসানের পরামর্শের ঝুলি।

0: আজ কথা হবে জাপানের সুমো কুস্তি নিয়ে, যার কথা আসরের গোড়াতে উল্লেখ করা হয়েছে।
1: সুমো কুস্তিকে জাপানের জাতীয় ক্রীড়া বলে মনে করা হয়ে থাকে। হিরোকসান, আপনি কি কখনো সুমো কুস্তি দেখেছেন?
0: হ্যাঁ দিদি, দেখেছি বটে, তবে তা শুধুই টিভিতে। বিশাল দেখি কুস্তিগিররা যেভাবে একে অপরকে ধাক্কা দিয়ে আক্রমণ করেন, তা দেখলে অবাক হতে হয়।
1: হ্যাঁ, দুই প্রতিযোগীর মধ্যে যিনি প্রথমে তার প্রতিপক্ষকে মেঝেতে ফেলতে পারবেন অথবা রিংয়ের বাইরে পাঠাতে পারবেন, তিনিই হবেন বিজয়ী। প্রত্যেক বেজোড় মাসে বছরে মোট 6 বার গ্র্যান্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
0: আমি তো শুনেছি এই টুর্নামেন্ট দেখার জন্য টিকিট পাওয়া নাকি সহজ ব্যাপার নয়।
1: অবশ্য ম্যাচের টিকিট না পেলেও আপনি চাইলে কুস্তিগীরদের অনুশীলন দেখতে যেতে পারেন। তারা এক একজন গুরুর তত্ত্বাবধানে যেসব প্রশিক্ষণশালায় শিক্ষালাভ করেন সেগুলোকে বলা হয় হেয়া। নিজ নিজ হেয়ার গুরুর কাছে তারা প্রশিক্ষণ নেন। কোনো কোনো হেয়া ভক্তদের জন্য কুস্তিগীরদের প্রভাতকালীন অনুশীলন দেখার সুযোগ করে দেয়। বন্ধুরা, আশা করছি সহজে জাপানি ভাষার আজকের আসর আপনাদের ভালো লেগেছে।
0: তাহলে দেখা হবে আবার আগামী আসরে।
2: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
3: This is NHK World Radio Japan, Tokyo.